0: বঞ্চিত কর হে রে তালারে মহলারে সাকি সে গে আমরো রপাই এক বেলা বউ আবে ন সাকি কেন সুখা চাই না মেলো নি সকনে পারে গীত গো মাত্র ধ্যান দেন না করো মেলা করি ধ্যান না করো
1: ভাগো পানি ভয় ধেরে দিন কেসা খবর আজকাল ভার বন কবি কোজন কুই বাই কেসা খবর আজকাল ভার
2: দুলে রায় তির দুলি রাতা দি বেলি গাদ মা বন সানু দাতে মারি জানু মেলি গার মা বনদন মলে সদন মেরা পাইলে দুকা চুকা চল দিলো মুখ আমরো দুই বাইনি দুকা চুকা চল দ
1: তরাইমা পানি পাহাড় পাইরো জানি বগাইলায় চৌতারে তমাকু তোলা কে ভয়ের হলা বগাইলায় চৌতারে ভোরমাছি চিরমা লিরমা কাড়া ভেজব চৌতারে মাথা কো পিতা সানু মায়া পিতা কাড়া ভেব চৌতারে গাউ তির বাড়ি পাইর কসি কলাই ভানি দেউ না মালাই বাড়ি পাইর কস
2: সারি বই মালি পর পারি মাইল সারি ধর মেরো সানু ডাঁচে মারি জানো মাইল সারি ধর

ওবে গোডি লাগাতে গায়ে বাজে কাটে গায়ে বাজে জিন্দাগি কোথায় নাই।

দবিলে দোদাই বঞ্চুরুদাই রুদাই মনয় রাখনে পাইনা ঠাও শুকিল সারি লাই সাপাকাই পারি মইল সারি ধয়েরা দবিলে দোদাই বঞ্চুরুদাই রুদাই মইল সারি ধয়েরা দিনাইলাই কাটছো চন্দ্র সূর্যায়েরি রাতাই কাটছো রোয়েরা দবিলে ধুনচা সারা ইমরুনচা রাতাই কাটছো রোয়েরা নেপালে দাউলে গর্ব নায় সাউলে চুনকো ঢুঙ্গো পেলেরা আখানে কাঁচাই অবনে কাঁচাই চুনক ঢুঙ্গ পেলেরা রাতে নিদ্রা ছাই না দিন বকা ছাই না মন মা কুড়া খেলেরা দবিলে।

রেখে করো পায়ানো লতা পায় ছাতা ওই না ঘুমলে রা আপকো চানো ডাটে মারে জানো ছাতা ওই না ঘুমলে দেখো টুনি টুনি মনে মনে বদাম খানে কামিলো দুধ কো তারি না তার